অরূপ ব্রহ্মকু ভাব পাইব যে মন্ত্রে খাব অরূপ ব্রহ্মকু ভাব পাইব যে মন্ত্রে খাব অনন্ত পথে রহিব নিশ্চিন্তে গো স্থিতি উৎপত্তি প্রলয় নথিব কাহাকু ভয় স্থিতি উৎপত্তি প্রলয় নথিব কাহাকু ভয় কটিব।

বা কিছু কার্যক্রমের সূচনা সকাল 7:25 শুনবে কার্যক্রম বিবিধা এতে শুনবে আলোচনা ওড়িয়া সংস্কৃতি ও সাহিত্যকে পারলাখে মন্দির অবদান আলোচনা করবে ডক্টর বেণী মাধব পাঢ়ী সকাল 7:40 প্রচার করব সুগম সঙ্গীত কিছু পুরোনো ওড়িয়া কথাচিত্রর গীত শুনবে সকাল 8:30 পরে পরে সকাল 8:45 পুণিথরে শুনবে সুগম সঙ্গীত সকাল 9টায় প্রচার করব বিবিধ ভারতী কার্যক্রম সকাল 9:10 শুনবে পিপুলস পদ্ম আকাশবাণী এই পডকাস্ট সিরিজর নবম ভাগে শুনবে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব ডক্টর অর্মিতা ফর্নান্ডেজ সম্পর্কে সকাল 9:40 পুণিথরে শুনবে বিবিধ ভারতী কার্যক্রম দিন 10টায় প্রচার করব আমার ফোন ইন কার্যক্রম কিছু কথা কিছু গীত দিন 10:30 শুনবে পিপুলস পদ্ম আকাশবাণী এই পডকাস্ট সিরিজর দশম ভাগে শুনবে শ্রী চিরঞ্জীব লাল যাদব সম্পর্কে পুণিথরে কিছু কথা কিছু গীতর শেষ ভাগ শুনবে 10:40 ওড়িয়া লোকগীত প্রচার করব দিন 11:10 প্রচার করব পিপুলস পদ্ম আকাশবাণী পডকাস্ট সিরিজর একাদশতম ভাগে শ্রী ব্রিজলাল ভট্টঙ্ক সম্পর্কে এবং শেষের পুণিথরে শেষ ভাগ শুনবে ওড়িয়া লোকগীত 11:25 প্রচার করব মহিলা মহল কার্যক্রম দিন 12টায় শুনবে বিবিধ ভারতী কার্যক্রম দিন 12:10 পিপুলস পদ্ম আকাশবাণী এই পডকাস্ট সিরিজর দ্বাদশ ভাগে শুনবে মিস শুভা ভেঙ্কটেশ আয়ঙ্গার সম্পর্কে এবং 12:30 পুণিথরে শুনবে বিবিধ ভারতী কার্যক্রম দিন 1:10 পিপুলস পদ্ম আকাশবাণী পডকাস্ট সিরিজর ত্রয়োদশতম ভাগে শুনবে শ্রী ফিথ্য লাড়ক্য নিন্দাঙ্ক সম্পর্কে এবং 1:20 প্রচার করব বিবিধ ভারতী কার্যক্রম অপরাহ্ন 3:10 শুনবে পিপুলস পদ্ম আকাশবাণী পডকাস্ট সিরিজ চতুর্দশ ভাগে ডক্টর সূর্য

0: অতীতর যে মুহূর্ত আমি জিতে যাও সেই মুহূর্ত স্মৃতি হয়ে আমি আজ হস ভরি দিয়ে
1: অতীতর যে মুহূর্তে আমি হারি যাও সেই মুহূর্তর স্মৃতি শিক্ষা হয়ে আম ভবিষ্যৎ বদলে দিয়ে
0: তেবে স্মৃতি কেতবে যে দুঃখ দিয়ে আতেবেলে যে হসাই দিয়ে
1: স্মৃতি শীত সকালের খরা ভি
0: গ্রীষ্মর ডহ ডহ তাতে গছর ছাই ভি
1: পহিলি আষাঢ়ের বর্ষা পরি
0: বসন্তর মলয় পবন পরি
1: এমনি স্মৃতি সবুক নিয়ে আমোতাঙ্কর আমার কথা
0: সেই কথাকু গীতরে চড়ি আমি আসিছু আপনার সহ কথা হওয়া
1: আম কার্যক্রম কিছু কথা কিছু গীতরে আজ আপনার সহ কথা হচ্ছে মু বন্দনা মিশ্র
0: আউ স্মিতাশ্বিনী মহাপাত্র
1: নমস্কার
0: অপা
1: হ্যাঁ
0: তোমার কোন কোন স্মৃতি আছে টিকে কহুন
1: স্মিতাশ্বিনী স্মৃতি তো কেতে ভালো স্মৃতি আছে আর কেতে স্মৃতি আছে যা দুঃখ দিয়ে নিজে যেতবে আমি একুটিয়া বসু এই স্মৃতি হি আমাকে অতি আপনার লাগে এই যেমতি আমার পিলাদিনের স্মৃতি মতে মনে পড়ে পিলাদিনে মো সাঙ্গমানক কথা স্কুল যাওতুলু সেমানক সহিত খেলুতুলু বুলুতুলু কিছি চিন্তা নথিলা ভবিষ্যৎ কিছি চিন্তা নথিলা বহুত ভাল লাগুতলা
0: হ্যাঁ পা ছোটবেলার স্মৃতি সত্যি এতে

0: আকাশবাণী ব্রহ্মপুর সময়বর্তন দিন 12টা প্রচার করছে বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণী ও বিবিধ ভারতী কেন্দ্রর।
1: আজ সুরক্ষা

শ্রোতা বন্ধু, কৌশি যোজনার সফল রূপায়ন পাই নির্ভুল পরিসংখ্যানর অত্যন্ত আবশ্যকতা রয়েছে। পরিসংখ্যান মাধ্যমে জনসংখ্যা, আয়, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্র সম্পর্কের সঠিক তথ্য মিলিথায়। এই তথ্য আধারে সরকার ও সংস্থাগুলি সঠিক যোজনা প্রস্তুত করে পারতে। যদি পরিসংখ্যান ভুল হুয়ে, তেবে যোজনার প্রকৃত লক্ষ্য ও সম্পদ বণ্টন ঠিক ভাবে হয়ে পড়ে না, যাহাদ্বারা সময় অর্থ ও শ্রমর অপচয় হুয়ে। নির্ভুল পরিসংখ্যান দ্বারা লোকঙ্ক আবশ্যকতা চিহ্নট করে সঠিক স্থানে সহায়তা পৌঁছাইবা সম্ভব হয়ে থাকে। তেণু যোজনার সফলতা, সঠিক নিষ্পত্তি গ্রহণ এবং দেশের সামগ্রিক বিকাশ পাই নির্ভুল পরিসংখ্যানর ভূমিকা অত্যন্ত অপরিহার্য। এই অবসরের আজ রয়েছে আলোচনা, যোজনার

0: ଆଜିର ପ୍ରସଙ୍ଗରେ ଶୁଣିଲେ ଦେଶର ଦୃଢ଼ ଅର୍ଥନୈତିକ ଅଭିବୃଦ୍ଧି ଆଲେଖ୍ୟ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବିଭାଗ ଉପସ୍ଥାପନା ମହେଶ୍ୱର ସାହୁ।
1: শ্রোতবন্ধু শুনিলে আঞ্চলিক সম্বাদ পরে পরে আজির প্রসঙ্গ রিলে করে প্রচার কল আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর সমা স্টুডিও ঘড়ি রাতে সাতটা বাজিছে। কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 100.6 মেগাহর্টজ যোগে। এই কার্যক্রম প্রসার ভারতী মোবাইল আপ নিউজ অন এআইআর মাধ্যমে মধ্যে প্রচারিত হচ্ছে। এবে আসতো শুনবা কতটি ওড়িয়া কথা চিত্র গীত এই বিজ্ঞাপন পরে পরে।
2: নমস্কার শ্রোতা বন্ধু, ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটিয়ে

0: বন্দে মাতরম শিবির এবং ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ের ম্যাচে আজি পর্তুগাল ও উজবেকিস্তান পরস্পরকে ভেটিবে। সংবাদ প্রসারণ আজ এদিকে শেষ হল।
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
2: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সংগতির অভিব্যক্তি নিয়ে আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জেলা হালচাল। আজ জেলা হালচাল শুনন্তু বলাঙ্গীর জেলা সম্পর্কে তথ্য দিয়েছি আমার বলাঙ্গীর সংবাদদাতা সুবোধ মেহের ও উপস্থাপনায় সত্যরঞ্জন মহাত্র। স্বতন্ত্র সঘন ভোটর তালিকা সংশোধন কার্যক্রম অবসরের বলাঙ্গীর জেলাপাল কার্যালয় সম্মুখে সচেতনতা কার্যক্রম আয়োজিত হয়েছিল। লোকগীত ও লোকনৃত্য মাধ্যমে মতদাতা তালিকা সংশোধন প্রক্রিয়া সম্পর্কে জনসাধারণ সচেতন করাযাই। জেলাপাল গৌরব শিবাজী ইসলওয়ার এতে যোগ দিয়ে সমস্ত সক্রিয় অংশগ্রহণ উপরে গুরুত্বারোপ করেছিল।
3: 28 জুন পর্যন্ত অল বিএলওস হাউস টু হাউস ভিজিট করবে। সেই ভিতরে বিএলও সঙ্গে আমরা যে বুথ লেভেল এজেন্টস অ্যাপয়েন্টেড বাই পলিটিক্যাল পার্টি সেমানকার অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার, সো দ্যাট আমরা ট্রান্সপারেন্সি মেনটেন হয়ে পারিব। আর ইয়াদ্বারা মু অনুরোধ করুছি কি আমরা যেতে বি বিএলওস যেতে বেড়ে হাউস টু হাউস ভিজিট করবে, তো সব বলাঙ্গীরবাসীকে মোর অ্যাজ এ জেলা নির্বাচন আধিকারী আর জেলাপাল আপনাকে রিকোয়েস্ট রহব আপনি তাঙ্কু পুরা সহযোগ করন্তু।
2: রাজ্য সরকারঙ্ক 2 বর্ষর সফলতা সম্পর্কে পঞ্চায়েতরাজ মন্ত্রী রবি নারায়ণ নায়ক কইছন্তি যে শিক্ষা স্বাস্থ্য কৃষি মহিলা সশক্তিকরণ ভিত্তিভূমি ও রোজগার ক্ষেত্রে বিভিন্ন যোজনা সফলতার সহ কার্যকরী হয়েছে। সুভদ্রা লক্ষ্যপতি দিদি আয়ুষ্মান ভারত সিএম কিষান ও গোদাবর্ষ মিশ্র আদর্শ বিদ্যালয় যোজনা এর প্রমুখ উদাহরণ বলে সে কইথিলে।
4: প্রথম করি অটল বিহারী বাজপেয়ী গাঁর সুব্যবস্থা পাই গোটে যোজনা প্রস্তুত করেছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। আজি বি লোক গাঁর লোক সহরক আসবার সৌভাগ্য পাইলা এবং প্রশাসন গাঁকু যাবার সৌভাগ্য পাইলা। তি ভিতরে যে সমন্বয় সৃষ্টি হেলা যোজনা গাঁকু পৌঁছি পাইলা। রেলওয়ে সেক্টরে প্ল্যাটফর্ম উন্নতিকরণ পাইছু, যেটা গোটিয়ে লাইন লা ডবল লাইন সুবিধা পাইপারিছু। বিভিন্ন জেলা কু কনেক্ট নথিলা কনেক্টিভিটি রেলওয়ে মাধ্যমে আমি সুবিধা পাইপারিছু। এডুকেশন রে আমি সেন্ট্রাল স্কুল রু আরম্ভ করি ইউনিভার্সিটি পর্যন্ত বিভিন্ন ইউনিভার্সিটি আমি ওড়িশা প্রদেশ রে হবার সে প্রকার নমুনা বি আমি কেন্দ্র সরকারঙ্ক ঠারু পাইছু। এবং সবুঠারু দো কলেজ কু আসুথবা ছোট ছুয়া এ ভিতরে দুইটা সম্পর্ক জুড়ি হউছি, গোটে রাজ্য সরকার এবং গোটে কেন্দ্র সরকারকর। সে সবু পঞ্চায়েত রে আমি গোদাবরিষ আদর্শ বিদ্যালয় করিবু যেটি প্রত্যেক আভিমুখ্য রহব।
2: আন্তর্জাতীয় যোগ দিবস অবসরে বলাঙ্গীর গান্ধী স্টেডিয়ামে জেলাস্তরীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মাহালি যোগ দিয়ে যোগক সুস্থ জীবন আধার বলে বর্ণনা করেছিল। যোগক পঞ্চায়েত স্তর পর্যন্ত পৌঁছাইবা প্রয়াস জারি রহব বলে সে কইতে।
5: আন্তর্জাতীয় যোগ দিবস অবসর 2026 অবসরে মু সমস্তকু অনেক অনেক শুভেচ্ছা জানাইবি। এবং এই বর্ষর যোগা আন্তর্জাতীয় যোগ দিবসর থিম হল যে সুস্থ বার্ধক্য পাই যোগ। বার্ধক্য বয়সের সুস্থ জীবন যাপন করা হচ্ছে সবুর বড় চ্যালেঞ্জ, তো সেইপাই আমি যোগাকে নিত্যদিন করা প্রয়াস করা। এবং সরকারঙ্ক তরফ মধ্যে গোটে বড় 2026-27 আর্থিক বর্ষের ঘোষণা করা যাইছে বজেটরে যে সবু গ্রাম পঞ্চায়েতর আয়ুষ্মান আরোগ্য মন্দিরে জনে জনে যোগ ইনস্ট্রক্টর অ্যাপয়েন্টমেন্ট হবে, যাদ্বারা যোগ প্রতি লোকঙ্কর আগ্রহ বড়ব। যোগ করা তৃণমূল স্তরের পিলামানে লোকমানে আমার যে বার্ধক্য পরিণত বয়সের লোকমানে সমস্তে আগ্রহী হবে এবং সুস্থ রহবে এবং নিরোগ রহবে।
2: পাটনগড়ের প্রগতি কৃষক উৎপাদক কোম্পানি মাধ্যমে

দুই দুই দুই ছ দুই এক মনে রহিলা তো জুন চবিশ তারিখ অপরাহ্ন পাঁচটার ছটা মধ্যে ফোন নিশ্চয় করবে। ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটি নমস্কার।

0: শ্রোতা বন্ধু শুনলে অর্ণব জলরাঙ্গ কণ্ঠের এই গজলটি। গজলটি সহিত শেষ হল আমার গীত গজলর কার্যক্রম আকাশবাণী ব্রহ্মপুর সমর স্টুডিও ঘড়ি রাতে 10:31:30 কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ড 106.6 মেগাহার্জ যোগে। এই কার্যক্রম প্রসার ভারতী মোবাইল আপ নিউজ এআইআর মাধ্যমে মধ্যে প্রসারিত হচ্ছে। এবে শুনবা হিন্দি কথাচিত্র গীত ক্রমে কৌশি গোটিয়ে কথাচিত্রর গীত সব শুনবা। আজ আমি নিচু এতে হিরো কথাচিত্রর গীত সব শুনবা এই বিজ্ঞাপন পরে।
1: নমস্কার শ্রোতা বন্ধু, ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটিয়ে